দাঁড়িয়ে পরীক্ষা করিলে বিধি না মাঝা বান রে আমারা প্রাণ প্রাণ বিধান প্রীতম ধরি দেখারো দশম দ্বার এ খুঁজিয়ে কর সমজিলে বিনু মারি সুরতা মানে যো আবি।